0: সুচিত্র মিত্রস ফেমাস
1: কৃষ্ণ কলি আমি তারেই বলি
0: অ্যান্ড শ্রীকান্ত আচার্যস
1: জাগরণে যাইবি ভাবরি
0: অ্যান্ড আওয়ার মিউজিক্যাল অথর কিশোর কুমারস ব্রিলিয়েন্ট
1: এই কথাটি মনে রেখো
0: অল অফ দেম আর সুপার ন্যাচারালি বিউটিফুল ইফ উই আন্ডারস্ট্যান্ড হাউ রবীন্দ্রসঙ্গীত ইজ কমপ্লিটলি ডিফারেন্ট জেনার অফ মিউজিক উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ সো ইন প্লেন লেমেন্স ল্যাঙ্গুয়েজ রবীন্দ্রসঙ্গীত হ্যাজ স্ট্রিক্ট গ্রামার কম্পেয়ার্ড টু আদার ফর্মস অফ ইন্ডিয়ান মিউজিক ইট ডজ নট অ্যালাউ লিবার্টিজ উইথ কাজ বাই দ্য সিঙ্গার অ্যাজ ইট ইজ এভিডেন্ট ফ্রম নজরুল গীতি which is music composed by Qazi Nazrul Islam, another Bengali poet, and the national poet of Bangladesh after Bengal was partitioned in 1971 with the help of the Indian military. Rabindrasangeet beautifully follows Indian rhythm and also draws extensively from the discipline of Western classical music. That is why it is lovely to sing and equally lovely to hear with a strict and controlled grammar. Incidentally, this winner of the Nobel Prize for Literature, the first Indian to do so in 1913, saw his life tempered with tragedy, with lots of misery hitting his personal life. Rabindranath Tagore's personal life was hit by profound, relentless personal tragedies, including the loss of his mother at a young age, his sister-in-law's death by suicide to whom he was very close, and the deaths of his wife and several children. These events gave rise to a sense of melancholy and loneliness, which he often channeled into his literature. Bengalis in their 50s, 60s joke that if there had been family planning, India would not have had a Tagore. This is because Rabindranath Tagore was the 14th child and 8th son of Devendranath Thakur and Sharada Devi, born on May 7, 1861 in Calcutta. He was born into a large, wealthy family.